আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গ্রানো কদরমন্দ আওরিদুনকো হাজির ইমকারি নাইতুল্লাহ, তাসো আওরে রেডিও আমন 88.4 খরক দ তাজউদুল কুরআন প্রোগ্রাম সারা হাজির ইম লাকা সরঙ্গে চি তুসি তা পাতো চি হর জুমা রাত ও জুমা পাওরাজ পাবান্দি ওয়ে বার জে না তরতো বজো পরে দাগা প্রোগ্রাম চি দাগা কি জি নোনন হ দে জুমারাত রেজ দো নো ইবতিদা ও খলু দে তেলাওয়াতে কালামে পাক না তেলাওয়াতে কালামে পাক খিবো সুরাতুত তারিক চিদাগা পমশক সরাইয়ায়।